0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মা তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া।
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা ৯৯৭ কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
2: কার্যক্রমে পরবর্তী গীতটি শুনন্তু। আই মিলন কি রাত কথা চিত্রর গাইছেন্তি অনুরাধা পড়োয়াল ও মোহাম্মদ আজিজ। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন্দ।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্কঠারু তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করিবা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনর সঞ্চার নেবা।
1: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণর বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা, অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কো কল করন্তু কিংবা www.breakfreeindia.org কো ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জন

এই বরাসা ভরাসা ভারি শ্বেত অমানিয়া কুঁয়ারী মনরে জাড়ুছি রে বিরহ নিয়া। অশোক পট্টনায়কঙ্ক এই রচনার কণ্ঠদান করেছেন শিল্পী সুরেখা মহাপাত্র।

এছাড়া সন্তু শুণবা শ্রীমন্তিনী শতপথী পরিবেশিত গীতটি মীনাক্ষী দেবী রচনার পরিচয় দে লুচিগল কাহিঁ নিহাতি অচিহ্না হয়ে তেণু মু গড়ুছি তুমরি মুরতি মনর মাটিকে নিয়ে।

0: উচিত ব্যবস্থা করবে বইলে সে গায়ের রোগকে চিনবার শনে শনে গায়েকে আমি বড় ভারী অসুবিধা নু তাকে আমি বঞ্চাইবি পারমা।
1: শুনিলি চাষার কথা আকাশবাণী ভবানীপাটনা।

0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিকি সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্ক ঠারু তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করিবা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনরু সঞ্চার নেবা।
1: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণরু বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু। এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা, অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা হিতরে জারি।
2: শ্রোতা বন্ধু শুনন্তু, কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। আজি রাতে 7:30 চাষবাস কার্যক্রমে বিশেষ ফোন ইন প্রশ্ন মঞ্চ কার্যক্রম প্রচার করা যিব। এথিরে বিষয় রয়েছে উন্নত পদ্ধতিরে মকা চাষ। বিশেষজ্ঞ ভাবে আম স্টুডিওরে উপস্থিত রহবে কৃষি ফার্ম অধীক্ষক তেজস্বিনী মাঝি। শ্রোতা বন্ধুঙ্কু অনুরোধ, এই কার্যক্রমকু ফোন করি নির্ধারিত বিষয় উপরে বিশেষজ্ঞঙ্কু সিধাসলখ প্রশ্ন পচারি উত্তর পাইপারিবে। আম ফোন নম্বরটি হেলা 0667029562 এবং 0667029528। মনে রাখন্তু শ্রোতা বন্ধু, আজ রাতে 7:30 চাষবাস কার্যক্রমে ফোন ইন প্রশ্ন মঞ্চ কার্যক্রম ফোন করিবাকু ভুলিবে নাহি। শুনুছেন্তি কেতোটি হিন্দি কথাচিত্রের গীত। কার্যক্রমে এথর আসন্তু শুনিবা যুগল কণ্ঠরে আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজ গাইথিবা গীতটি। ইন্দিবরঙ্ক গীতরচনাকু সঙ্গীতরে সজাইছেন্তি রাজেশ রোশন। কথাচিত্র কিষণ কহ্নৈয়া।